পাঁচ। অনৌহলো সময় বাঁজো খান্ছ কমাই, হিউঁদ বর্ষা ভরি জোচ্ছ এসে গরী।